গৈকান দেখে এহ মি হুন্না ফেন্না কোথা হরুমাত্তের কন নহিতা আগলাবিয়ত তাবান ওয়ামি হকি হালা কুগে তরে ভেট্টি গেন্দামি হে কীত রসুলাগে ফাহুগা ওয়াডা গেন্নেবি খলিফা একু উইদাল ওয়ফাবে মান ইস্তাবদ্দ বিরাইহি ফাকদ হালাক মানাই এমিহকা ফেন্না কোতুগা হি ফাহাট্টা ফিমিহাই হামাকাশারুন হালা কুগে তরে ওয়েট্টি জমি হেকে আল্লাহ ফরিহামগতুগা ঈমান বেগেন তিবে মুমিনুন নাকি দে দুনিয়াগে নসিবু বেরিং কামুগা আল্লাহ কান্ড আলুয়া ফাওয়া ইরু এবা মিহুঙ্গে কিবাগা আশাগেন ফাওয়া মতিবেরি সিফত কামেদু কিরিত কোরআনুগে এচং আয়তেগা বায়ান করাওয়া ফাওয়ে আদি অনেক কলং আলুগান্ড মেং মুসলিমুঙ্গে নফসুতাহুগা এ সিফতং আশাগন্নেউমুং এ নফসুত জিনেতে।

0: এউরেন নাবং এরি হিন্দু একলাগ্যাং ইমাঙ্কাং খালিস কুরা হালগা আল্লাহং এউরেন দোয়া করেতে ফাহে একলাঙ্গে এউরেন সালামে কুরব্বা ইগ্গম গেন্নবি হিন্দু এউরেন একলাঙ্গে শরীক করেতে।
1: দিবে এফএম দিবে নায়ক নোয়াদিয়া একে মেগাহার্টজ

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসূল লেভি জাবির বুন আব্দুল্লাহ ভি দাড়ভিয়ে আল্লাহ রাসূল লেভি উমর বুন আল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটিয়েন হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি ভি দাড়ভে দেভিয়ে ফহে ইতুরে কলেগ ফাণ কোফাইস করাবা ভি দাড়ভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকতা গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা ভি দাড়ওয়ামে তি মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুল ওয়েরিনা তি বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দি ফিনামা তিয়াবামিহুন এবস দগু কোফানে নুয়াতা এবামিহুন দগু বহুন জবাবু দি ফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুড বিয়স উনিকামেন আতুয়েদা আফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমুম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগ্গা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মে রীতিকো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে

0: আদি এওরেং এওরেঙ্গে আমিল্লা নফস দকামেদু ফি কুরে নুকুরে হেয়ে হাক গতুগা আদি খানে এড়িগিম বা জলকম মেনুই উডুথকায় বিমায় এদে মেদুগা ওয়াহা থকেচ্চং আল্লাহ নাহাদ্দবতে আদি হামাকাশবরং মিসকুঙ্গে তেরেং গিন মিহুং এওরেঙ্গে বেরি রসকলাঙ্গিয়া বদ্দলওয়ানে কমবনি খাফিরু এগিংকং কাশবরে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস

0: নিতুমুগে তেরিং খালকো থাকুং আলং উফদ্দাবা দিং আলং এ ইআদা কুরব্বানি আল্লাহ দিন তিয়াবা মিহু রুজুআ কুরব্বা হুশি একলাং হযরত আশে
1: ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন
0: আদি কিয়ামাত দিবস আন্না হিন্দু

ফিয়াওয়া এওরিং আলোকাঙ্ক শরী কুখং উলুনে ইভ্য স্বরাতে এই এওরেন না মেদু সফা আজ থেরওয়া বয়কুখম গানুয়ে আদি এওরেন আলোকাঙ্ক শরী কুখং উলুন ফরাতে সববুং এওরেন বি খা ফিরুং কমগে